0: माते आरोहा का हरी हरी का कोआ।
1: क्या कहा तोनु मा तातु इ रोतु इ ते आरोहा, क्या नुई ते आरोहा इ वाइंगा नुई या तातु। आरोहा नुई कि ngā kaumātua ki ngā mātua, ki ngā tai tamariki, ngā tuakana teina, ngā tuahine. Aroha nui a kia tātou katoa i roto i ngā āhuatanga o te wā nei. Ngā āhuatanga o tēnei rā, kaha tonu te āwhā, kaha tonu te ua. Nō reira rā, he mea nui kia haumaru ai tātou. Tātou katoa, kia haumaru ai te haeretanga o a tātou tamariki mokopona ki te kura i tēnei rā. Nō reira rā, me ātamāta ki taki i te huarahi. Kia rātou rātou e tatari ana ki te tāho o te huarahi. Kia tai ake wā rātou pahi ki te tiki i a rātou, hei kawe ake rātou ki te kura. Kia rātou anō e hikoi ana i te ātanei ki te kura. Kia taumārika mai ngā āhuatanga whakahumaru katoa ki runga i a tātou katoa i te roanga o te rānei i ngā wā katoa.
2: Kulish tēnei, hono mai ki tō tātou hōtaka o te ata. Join me on our morning show 8 to 10, Monday to Friday, here on Tautoko.